0: le teng sa ba ho nga ke bu lu re ya cha cha ba bo ja su cha la han de ya pa ro tong ba ba bi yi ne ya mon la se bo to je ko ka gu hun de ya ya ne se bo ko la ka ran zu che ya ta ne chong bo song me ko so do na ya pe ma ju ra ba ta ke da la bo yi ya rong la se wa bo ja ra bo bo sa po la bo yi ya ti me ju ra ba su ma ngo so bo se ya to she la bo po ro ko na cha ne bo yi ya ta ta re bo me ji bo lu na chung ya mo ngo bo ta be bo yi ka me ya cha bla ma bo ye da ko so sa ya so ro ba bo ni ke ki ne de ya lo ta me bo se bo jin de yo ya hyung ne bo sen gi lo de so ra ya le ta kar bo bo te ba ta ra ba kyo ya pa ke bo bo ri ju ne ya re cha ya pa ta ro bo che to me dar bo bar ya de ta lu bo che to ko chen dar bo me ya ma de ju bo me ju se li bo ren ya le kar bo bo te be ko ji to cho ya li che sa bo to to di be mi ya san dan ru bo sa go ko ma che na ya shar ma lu bo ta ji ya ra ra ya na ja lu bo zo be ko na su ni ya to da si bo tu ji ya re sa ya ko na chi bo ta bo ko to re bo de ya na ba go ra bo ta ji ka to bo na ya ji ja lu bo ka mu ko dar sa re ya pa mo pu bo ru ju te ba bo ta ya leng mo ju bo sa li ko ren sa re ya nga da bo nga ngo ma chi bo na ya ma la ru bo mo mu ko ju ju la ya ru la ma bo ja ra bo nga pr ju la ya nga ru je bo se la ko ja bo ta ya ke a me pa le ko che ni mo ya me ma ton bo zo ni e ma bo ta ra ya go ta lo bo ma na go da bo la ya te ma na bo ma bo ko me ta ra ba ra ya hu ling ju bo me re ko ma da to ya sa se me bo pe ta par ta ko se re bo bo ju ya
1: ko la se ba ti ne dung ki nga pa de la pa pu ling ro ja chi ne dam che le chi chob ji pa ti re ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལས ལ